0: open sea yagana karbate mkami thoi player nam mkami le okay so dong yer kana yo man ko bieng haji to wo pri chi bun kidaka
1: le perkat ye tig jing le at mod yo ai mana ye jing che te ye ka dorwan kamana ga ta ga dor yong ga ta ganan ga to chnai ga le duk yu chna tang ga ta ga dor yong ga nan da kha
0: toi pi ka mong ni do stang haki tha ko cha Pilihan ini cepat dekat. Ia cuma jika dorai wan wan itu. Di bahaya, tahu ti, di ti, kloy, di kloy, ia kendau. Tanpa bela kata le, jika nanda kahi, ia cuma hagawan kawan kedor. Tahu iwan net bah, wiwa bil bah, tahu le daya cuma daganan gua sodong. Di bahaya kene kerukom cuma daga sodong, termasuk kau kerukom ken, yehe yang ganan. Hayu pore rap sup. Upanta upantri nado ipor iwo bear chuni lene iwo e chuni lene iwo u boss boy u bear boy cho cho patan rap sub bahato hai por iwo kemi dekha dai iwo tani gajar yo pina dio i dengo sodom la tani gajar ma hanti nado nakle hado hatri hawa tani gajar ni bhai le to kanan to ko sodom to to kanan ko sodom hau tan jari gajar me ka penjo ne bha emi wajrong emi watibian chelia ni sejarah tanjar hau kami te kinang leni kibiar sejarah uro itu dekha kami kita hom om ong om hoi hoi ni bhai le kam ong ni to chikini ki thau yang ito mora ori thau ki wahamadan karo kam te kami kita kijek thau to hap yu day wo pen sengat yako om day pen sengat kana yau yu ai ya ke dekha leni yi ki dekha ki ong I kalau yu ai thau wo biang em kam chanai wo sodo kanang wo pesok ki I ha wo tanjari ให้ปวดเวมกามีได้กินน้ำมอเลนี่คนเรียกทาวิกีเลนี่ให้ว่าอยู่ในปวดเวมกามีกี่ต้นสุขบาก็เลดย่อยดังนั้นวัวโซดง
1: แต่ให้ต่อเวจริงแหวนมากับว่าร้อยจริงแหมาอีวัวชนะกินนันยองอี
0: เพียงฮะโยมันอีอีวัวมันตัวยังอียังกินน้องรับดักฮะเลนี่น้องรีดักฮะกับฟิชเชอรี่ดีพาร์ตเมนต์จูเอรับก็ยังกินตู้กีบรูเลนี่น้องรับกีวัชนะกินนันกีเวเฮฮัดโด6000 สแควร์เมตรฮัดโด8000 สแควร์lebih hebat lagi mana si tamu penbiang pentok lene si tamu ue cuni ube cuni ue sebok ube sebok lene ue bahaya ia kira kha si tam bahaga hai por iwa ue bahaya miki bat cucu le penji tam ga waw tong ikira kha wala dang kian ure ginan le hai waw tong ikira kha handai wala da kian ure ginan le mon toi ga penbuan ga ia kira kha le da kian ginan penduna ga ia yo anong kadu kam te na kalian ika departemen pentoi lene penchilori ya kenong rep lene gi nong ri de kha ya bahagi wote ya ka jing he ko che ja square meter ha do a ja square meter ko man ko pi ba yo bo I de kha yo man le ka ji yo nong ta ji to I we de jing he yang ki nan le ne jing he yong to stiar to ling kar ha wa chna I nan ne kha em kam ba to I ni chram u mani I was slow wa ra ki lian I de em kam I was slow to yo let ne or ne ha yo I ken dao em kam le u no charin netri chachiliang tha plai ummi bat em kam le ye yellow em kam I kamwa iwi hado san meter ite imot chimitar ste hado ar meter kat waga jing he yo to lengkal le ne to serwan mo bo mau ye ka so meter netri we le meter nakli u lengkar to kumayu netri baru kianu chekli yo wa u kso as ken me ken dao yo le ne wa Umuraga, yai tri, yang tak kendal. Kam tam hai por liur. Kena wako umu meka, kam wada bo, po yang kanan hai por liur, lene hai wani wani tau. MK miu em, ya ke jing hai, na tri, bat ukian cejerong.
1: Ta kam wada om bhima, yelu ta umani kam wak, iwi poin, san mitar lene, kam wak ar mitar ma. Ta, na da om hoi, lada yendang mari, lene lada yelu wari kanan.
0: Ta pi, bada MK mara yelu kanan, naibha mam yelu, ihe dui yelu, sep ahi, Tapi perwacanai, wemoh lalu reginan, pensajaga hai perwatong wakem yang dekha. Tahu wentah regalap, buna yang ketiga wabui, cintar lene, cintar shteng. Mohoman, nai bahagi dekha, memenggi. Lebi inggi le, tolak lagi, dewa, memenggi wacat wakia. Mat kam tam, menabui buan jat ki dekha. Mereki uim, buan sen juk ku gilipi dekha cesla um, nai bahagi hendau rega um. Duna kataka oksigen go yu agi. Nai ti dao, emkani bu, ya katai ka jing thao kawa. Daong naka sorkar lene naka departemen yang kefisiris wa. Mau duna ya ke cimitar, citeng hadu. Armitar.
1: Tama, tahai ta'on wa gini ki pipe kiwa pelai umne kiwa kiwa on gigi inlet outlet pipe ma. Kama kat wa telai hara emkam wa hewa ni rukam mubu iki.
0: Dupi, hao gini ki pipe pelai

0: তে কানিগারি পর মাদান হানে শিলং ইওয়ানি ইনি কিমে ইওয়ান অংবা ইনি খুন জঙা নাদো মন্দেন সু ফোন জি ফোন কিতা গিব্রিও কি ফোন জি ফোন কি অংবা কোয়া বানিয়া থিয়া বাট ফি কে এগা ডর অং ইয়ং আগা ডর তুই লিঙ্গ বলি কি ফোন গুম থাকি ব্রিও আননোন নাম্বার সুদা তুই ইন দা পেট ইন ইয়াকা ফোন ইন দা পেট আপা ইনস্টাগ্রাম ডন বাবু আকা স্টেটাস জং ইয়া ইনস্টাগ্রাম আমবা চু অং ইভি ইতাই খুন ইরি বরাং লি ক্লাস 8 তুই থ আঙা গাদিকা রড বাহে দো জংগা ইউডো কানে গাদিকা ফোন নাম্বার জংগা তে ই পে বানওয়া জিং টিপ নালা দে দি খ্লিমবো রে কাতা সিটা তিনি ইমো জদন বাহাই ডালা টকেট ডালা টকেট নওয়া জিংতে ভা নি নিরু নিলং কুমবা কলং কুমগা শক ইং ইন দা পেট বা ইদেই পারলক বজন্তাম জং ই কেনথে বলে ইলে কম তো নমার বা ইশরাই নমার বা বলে উতাও সিনরং বাকিয়া ইতনাত বরার গন তাও সিনরং ইতনাত ইনি ওয়ে গন থাই তিনি পারলং ইদম ইবো দা স্টেটাস তে কলং তাফি কুমঙ্গা বদং ইয়া বদং ইয়া নিয়া ক্রেম কত কো পর বাই কিমিরো দে নিয়া ক্রেম কি কাউন্সিলরস রো নমার ইতো ইকেন থেই লা লং ট্রমাটাইজ বলা নমার বা ফোন কি সিনরং এই নে এই ক্লি কথা ডর তে ক্লাস 8 তে কলম তা নি কা বাঙ্গিন অং কা নি লা ওয়ানরা তে নি লা আই তে নি আই কথা কা নং নক ফ্রিডম নাক ইন্ডিপেন্ডেন্সি কি খোন কি কি মান পেনন কামে কা সোশ্যাল মিডিয়া হেন্ডে কা তো কা ইমোশনাল ইউ পাদা কুমনো বান ডিল কুমনো বান বান কা না না জা কা নো কুমনো কুমনো বাঙ্গিন বাঙ্গিন পে নি পাত নন কা কা জিং সু থু তে কা তো রি তাঙ্গা বৈ কা নুক সামো জং কা কি হেন্ডে কুমবাই অং ই বা রাজা কা সাইবার বুলিং লে মন্তা কা বা মলা ই ক্রেন ছু মনো মনো বালা শা রিজেক্ট হানো ফা দেকি কি ডোর কি এ কি বা প্রাইভেট কি বা এ ফি ডিসপ্লে লোড অপ সোশ্যাল মিডিয়া পিন ভাইরাল লোড তে কম কি তো কি কেস লিকি বোন হা তে তাকাদা অং অং গা সোশ্যাল মিডিয়া হি না খামতাম কি খনা সামলা জং ই শোয়া বা ফিনে কোন কোন রো দা প্রকাত তে আর লাই সিন দা প্রকাত কে এ বা ফি পোস্ট নে কে এ বা ফি বো না মার ফিম টিপ কি তো কি বা খামতাম লিকি তো কম বং ই অং কমেন্টা হামি রি ইনফ্লুয়েন্সার ম নাম টিপ ইদান নেম দান অ্যাকাউন্ট না তে কি বোন কি বান ফলো ই হোয়াট এভার ইউ পোস্ট হোয়াট এভার বা ফি বো কিন দান বে কি বা ব্লাইন্ডলি বা ফলো বা ইফি ম কমি বা রাজা রো কে বা ফেসবুক কে বা ইউ ক্যান ফলো বাই ইউ ফি তে ফি হ্যাভ লং ভেরি অ্যাজ আ রেসপন্সিবল আইকন ফি হ্যাভ লং ফিন হাবান কে বা ফি পোস্ট কে বা ফেসবুক বিকজ কনসিকোয়েন্সেস উইল বি দেয়ার কিন ডন বে কি ব্রিও কি বা কিন লং সো ব্লাইন্ড বান ফলো ইউ ফি কিন লে বে কে বা ফি অ তে কুমজো কথা রো ডন কাম ভা বা হাকি স্কুল মিনতা ইং লাদে বান ওয়ানরা হাকা করিকুলাম হি কুমনো বান অ্যাড্রেস কানি কা সোশ্যাল মিডিয়া নমার মলা লাগ খামতাম হাকানে কা এজ বা ওয়ান কা কোভিড বড় কি হাপন মিনন কা মোবাইল ফোন বান পুলি বান ইউ কা মোবাইল ফোন লে মিনতা কি ডন কাম বেট বান পুনন কাম কি ডন কাম কা প্রপার কাউন্সেলিং বা হাকা স্কুল বা কি নো হিকাই রো বকিন বাতাই বাপে ফিয়া ইউ নো ফি আট পারলো মনো কি নি ব্রিও কা এ বো বো কা ডোর তে বক বা ভাবরিও বা এ ভা উলো ওং বো দে না ফারেং উরি নে তাং বা উদে নম দে হিসা তাও ব্রিও কা জো ই কিসন রাং রো মো ফি আট ফ্রেন্ডস ফি কোয়া লং পপুলার ফি কোয়া taka attention tamba fideban songthu iladi ke mono gini gi briu bangi an kidei nikim dei sisa ke te kato ka counseling khindiat ha sipang social media gari bandan ki school ke
1: te gi kimi gi kpa ba ke gi pagi dei ban le khnang ba gin tip ba ki khon jong ki kile ayu ba to mobile phone ba ki ayu ki
0: ye kata mo nong no free ka kani ka long ko very delicate issue number bale ki kimi ki kpa ki ka nong no ka long ko privacy issue ke ki e ba ki le ki khon obviously ki kimi kpa ro kumno gin ayu ke kumno ba gin to klar ba gin e kani ka ngandia kram ki counselors ro ki ongain ba maybe ki kemik ba yeladi shwaro ki ribon ngata knowledge mo namar ngi bon ka ko mong ong ki kemik ba menta ki kimde re ka to generation bakin so thu ba social media makiro ki ribon pe komenta ka facebook ne ka instagram ki don ka method kumno ban lock ya ka profile ki ro pe kata ka instagram ro ka don kumno ban ba man bakan ban unfollow ne ban ayu ইকি বাম কোয়া কুমনো বান সুমত দদন মনো মনো রো বাট্রাই বান অ্যাক্সেস ইকা প্রোফাইল জং ফি নাকি বাট্রাই বান পোসি এ আগেন সি ফি কুমনো বান রিপোর্ট তে আই থিংক কথা কা নলেজ বেসিক নলেজ জং সোশ্যাল মিডিয়া হি ফ্রি বানতে মন মার কুমন্তা অ্যাট লিস্ট কা ফেসবুক ভগবান রা বান লক ইকা প্রোফাইল কা কা বা ইরা বা মনো মনো রো মলা রে বান চুলি আদ ইউ নো নো নমার বুন সিন গিলে কুমনো খামতা মঙ্গি অং গি কি খামতা majority is addiction rang hi kin dio igno igno kan thei te kwa ban ban pe ka profile jong ki kwa ban pe ki dor jong ki kwa ban download ki to ki dor te si sini me fila lock pade te film la te man le ki to ki to
1: da ma ka besa kam kin lock ye ki
0: ya ka profile jong ki bang yo la ban instagram ne twitter ne kono kono
1: ma le le ma me shan kan ni ka jing le yong ki ki media ma
2: ডুকাত ওয়ান কতা ইউপি ইয়ে গিনি কিনা নগলিয়া নগাই তে কাদে দিসমেন গম দহা জো পনেম ক্যামেরা ই সোশ্যাল মিডিয়া নাই গে সিম গে সোশ্যাল মিডিয়া কাম অঙ্গবিন গলাত কোয়া ই টিপ গিতি কি লক ইয়ঙা গি ওয়া সা সি ভিস তে ই আপডেট মা পাই গি লে গি মন গি গা অ্যাক্টিভিটি লে গি লে নেভ গি ভি তোন গি কিনো লে কে ইয়ঙা গি প্রলক কি সু গি ইন দবর তাই লং বাগ সোশ্যাল গায়ো হিম গা অ্যাডভান্টেজ চুক কোয়া হে থাও উলাই ট্রেনিং গে সাই দাইম লাজ পো ফরিয়াং নিস পো কিনি গিনু গি ট্রেনিং লে গিনি নু ট্রেনিং কাম তে জে এম সোশ্যাল মিডিয়া কি দ depan yo bagi teh lang ba youtube lang ba gini gini gini skills tu em hai ni lang ada de sok man kata ga advantage hendrai la de cheman advantage disadvantage man kata lem tip bi gitu perlok teh

0: কেয়া বাম কে উদি সার কামতে এজিং মনে কে বাম গিতা গিতা হেলদি ফুড মো এও মান হেলদি মো তংবা অঙ্গিত হেতু আট দ্য প্রেজেন্ট মোমেন্ট অঙ্গিত মাঠ মি গিয়ে হেলা ইউ হই কি বাম সমস্যা আগে বাম সা আগে বাম ইয়ে গিয়ে কাতু দা লাগে মো কাতু কিতু বড় গজিং লে এম ইগাত নি মিডিয়া মান ইয়ে ওয়ান রাগ তাকে মিডিয়া কাতু কত অং অং কে লি রিঙা তুজিং কে লি ওয়ান রাগ ওই বসি মান ছোয়া কে রিমার্স মেম খেলান ভাগি লাই কাম অং দি কিতে না সুকুরে কাত নি দা বো পি WhatsApp status mundur bu PO new PM yang ile on time ni fake news. Ngayu screenshot ci share WhatsApp yang ci share ci group ci list ci nu jeno link link ma ta ka te ka ba pen wan dur pen si dur ko ya ka media ni benta ka imlang sa lang yang i foto tang ma perkat ye su su ke hatau pa ya ka ci ti wi bu wi em ya ka group pa message group buro yo lang ta tu wan ra advantage ma disadvantage one pun emkan pekelai gitu orang api cuma em real lah even man real lagi ha media tapi si dur kau ya kaya reputation yang utai blog ujar no tapi kamu teh
1: tapi kali yang sa
2: kila keren maki le lah keren cibun lagi point setang kau bangun ong nama apa kau bang yui kamu nuka social media bakal lah kah imlang salang kan bakal efek bah bangi don lang katu kepor kada ba ka jingja to ka harijan fi namar tu khna hoj usha sho hendu khlem ya tang ba po social media la da mi ka rumor bala ong ba la ya to khna ba ge sho gi panjibi la ya tang tu ka dau sami pade ka tu ka jinga lang ka tu ka bangi ong to belong kum ka rayat la da ki ar lai tiyo ya te ni kum gi pat ba ngi de ban pet ba ga ma kono kono ba fi pha hi po social media ha WhatsApp kham tam research wa khin dia verify chwa wa jing tip ba na la di namar kham tam da kum gi tu ki situation kum tu bala banyak brio em kalong ba ma ba te ngi ki pat ba kum ta ki tang kadar ka tu ka joke bagi ang hey fi police pangani ka news oh ha WhatsApp ka WhatsApp kam de ka university ne ka school ne ka ma ba fi nang mga police ha WhatsApp ma always kanu kanu ba fi yo hi whether fi yo ha Facebook ne Instagram ne hang nong no ro kanu ka khubor ne ka ka iro wa jing tip shwa kli ye ki parlo kli ka ai ka de mo kum ta ka long mo kum ta ngi don ba post kum ta what I lot kanu kanu ba kan chulong viral just for the sake ba kan long viral gen ma number ka ni ka ba ki ang ta ka balong viral ka balong ba ma ba ngi kwa palat ban ya forward ban ye ai wood wood ye yu ban ban long oh ngi ba yo shwa ka khubor ngin forward ka ka ning kong hoi hendre kam de ke man long ta ta ngi ta hi
1: ta ku ble shi bon sar kam jo la yo ma me sha wa mar ja ne ben ta ki tu ki jing ben che ki yong phi mo i he ye to ba ka ni ka jingta yong ka ni ka media yagi kon control por le mani wa ta bian mo ni ta chwa bung ko di yaga ni ka program yo i kwa u ap ich kan te na kan te na bin ta ki pralok nang ab yong i he ye to ba ka ni ka topic yong ka ni ka media
3: a ne gli nga da te hi kwa e ga message wa ta ne man i gi bru gi wa start ki sham pang wo do pikir ar kar mo pnem kam kam ta social media pnem kam i woman ga right li ta right li part nang ulit yung man giwa mto u songchit eh nani himi ka social media o man ka jingman toy eh ka positive mto u man ka negative himi ka social media o man gata ka kalat jing yok jing tip kamtam kamnu na empower ka knowledge ng eh but himi ka social media o man ka inspiration nang bao pet yung new videos kiwa em jingman toy lada emi hagi jing pang chitom lada emi hinu nung jing kata iga jing cham chimet yung eh jing dok man siyan do pet yung inspiration videos nani inspiration eh man ka jing yok man toy himi ka social media man to pelut por ya dega por ban beti por man kenang ye pendap ini ni kam lan ge puri buti lan ge kre lan kenang ulet ko to ye por gi bi betul man
2: nah nang tang kata hi ba social media can be a part of your life but it's not your life nai confuse ban ang ba o kajing im junga kadi ni mobile there is so much more fill up and so many things mo nai klet ka ni na mar ngi he ngi san ha ka jok ka bam don ga mobile mo ngi kibun ke interaction ke e ka kenduk parlok ke baya kenduk ki bahing bahasem katu imat mentak ala sedang menduna ingin tang kata hingan ong ibaro kamtam ki sam lagi e ka mobile kam dere ka jing imjong fi kamtam ka social media there is your career there is your life so many things ba fi ba fi explore ka nyak chakmat fin ju wis ka portang ka social media ka
0: tawan yang nga de ye yo ong ka mo ong sar pu yun tu kam te he e wa ka ni ka media ka platform wa to upudyang ika tang yak information ka ni ka jing pentip ya ke imlang salam untuk yo spread ye ki rumas ni pun kita ya ka mental health yang kibi ma tela ni ka sentiment yang kibi wa to kan isngi yo ka jing e ka te wanra wa ka media ndre ka jing bahala bun wa e pun em kami ka jing bah kam tami i ko au kuntu kam kunro ye ki kunro ele u pure puti penduna ka pai mo pai ye ki wa im ha kinu kinu ki sports le ni ki wa em mention ha ki rwai put kitem te perlu por hita aja ka perlu por aja media ka mo pai kam tami por bam ja